বলে তো পেরেছি ঝুঁকে চন্দকুনে ছুপাতো, চন্দকুনে ছুপাতো আজি ছিলকো ছিলাকো, আজি হ্যাঁ ঘসকো ঘসাতো, আজি ছিলকো ছিলাকো, আজি হ্যাঁ ঘসকো ঘসাতো।

মুরাইয়া মারে গিল ঘুমুরাইয়া উড়ে তারা পড়ছি উল্টা বলে বটের সিরা কুড়ে ঘুমুরাইয়া মারে গিল ঘুমুরাইয়া উড়ে তারা পড়ছি উল্টা বলে বটের সিরা কুড়ে চিড়িয়া তেরে সদকে ফির মত যা।